আজ বুধবার, 8ই আশ্বিন, 1948 শকাব্দ, 30শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 12ই আশ্বিন, 1433 বঙ্গাব্দ, আজ সূর্যোদয়, ভোর 5টা বেজে 30 মিনিট।

হয়ে 2 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:23 হয়ে 9 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: 7 with Priya Mondal, Neetika Gupta, Akashwani News, Delhi.
1: Agriculture and Farmers Welfare Minister Shivraj Singh Chauhan has said the government is working on a multidimensional strategy to ensure that farmers receive fair and remunerative prices for their produce. The strategy includes strengthening post-harvest management, scientific warehousing and marketing systems. Addressing the second day of National Agriculture Conference, Rabi Campaign 2026 in New Delhi, Mr. Chauhan assured 100% government procurement of Tuar, Urad and Masoor at minimum support price.
2: It is our collective responsibility to ensure that farmers get a fair price for their produce. We need to connect farmers with the market through both systems, with MSP and without MSP. It has been decided that the government will purchase 100% of Tur, Masoor and Urad. However, whether it is a Kharif or a Ravi crop, the procurement arrangement should be made properly in advance so that farmers receive payment within 48 hours.
1: The Election Commission has organized special enrollment camps at colleges and universities of Delhi with the objective of maximizing the enrollment of young electors. A large number of students visited the camps yesterday to seek information on the Special Intensive Revision or SIR and to obtain or submit electoral forms. The camps will continue today as well. The EC said that block level officers or BLOs present at these camps are guiding the students to fill their forms, collect the filled in forms and also resolve queries related to SIR. Another round of camps will be organized on 7th and 8th of next month. The poll body requested all young electors to avail this opportunity for enrollment of their names in electoral rolls and participate in the democratic process. Special camps will also be held at all polling stations locations on 4th and 11th of next month for enrollment of all categories of electors. The commission said that new applicants attaining the age of 18 years on or before 1st October this year should apply in Form 6 for inclusion of their names in the electoral roll. EC noted that as of now, more than 4 lakh hearings have been conducted in Delhi. In Jammu and Kashmir, a top Lashkar-e-Taiba terrorist was killed in an encounter with security forces in Badgam district yesterday evening. The terrorist was identified as Fauzi Musa, a top Lashkar-e-Taiba commander. In a social media post, the Indian Army's Chinar Corps said the operation was carried out jointly by the Army Police and the Central Reserve Police Force CRPF in Korag near Yusmarg in Badgam. In men's cricket, India will face the West Indies at Barsapara Cricket Stadium in Guwahati today in the second ODI of the three-game series. The match will begin at 2 p.m. Indian Standard Time. And that is the end of this news bulletin.
3: Akashbani Kolkata. Unushtan shunchen Sanchoita Prochar Taronge. Ekhon aaj 30 September 2026 budhbarer Gitanjali o Sanchoita Prochar Taronger unushtan porichiti. গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ বলবেন ডক্টর অসীম কুমার দলুই 6:40 আপনার স্বাস্থ্য কথিকা শিশুর হৃদরোগ কিভাবে বুঝবেন বলবেন ডাক্তার জয়িত্রী মজুমদার 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সঞ্চয়িতা দাঁ ও ত্রিদীপ চট্টোপাধ্যায় 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্পিতা নন্দী 8:00 জানা অজানা কথিকা শরীর ঘিরে সংস্কার বলবেন ডক্টর ভবানী প্রসাদ সাহু 8:05 আধুনিক গান শিল্পী সঞ্জীব ঘোষ 8:20 কথিকা বাউল বিদ্যাসাগর বলবেন ডক্টর শক্তিনাথ ঝা 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায় 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে 9:25 জেলার চিঠি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল 9:30 গানে গানের শেষাংশ 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার 11:00 যুববাণীর অনুষ্ঠান নতুন তারা উপস্থাপনায় সৃজনী পাল ও সৌরিক ঘোষ দুপুর 12:00 রাগ প্রধান গান শিল্পী রূপা ভট্টাচার্য 12:15 লোকগীতি শিল্পী দেবাশিস রায় 12:33 শ্রীভবন ফুল চাষে স্বনির্ভরতা এ বিষয়ে ডক্টর শিরিন আক্তারের সাক্ষাৎ

সরকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, একটা ছায়াছবির গান, একটা 45 মিনিটে মহিলা মহল, গল্পে গানে উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, 2:05 মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 মিনিটে আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার, 5:30 মিনিটে বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ। উপস্থিত থাকবেন চন্দননগর খলিশানী বিদ্যা মন্দিরের শিক্ষক হেমন্ত গড়াই ও 2 জন শিক্ষার্থী। 6:05 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি শুনবেন, পরিবেশনায় শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, কথিকা সক্ষম অঙ্গনওয়াড়ি পোষণ 2, বলবেন মালতী মুর্মু। এরপর লোকগীতি, প্রথমে বিজয় টুডু ও সহশিল্পীবৃন্দ, পরে সন্ধ্যা সোরেন ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 মিনিটে কৃষি কথার আসর, আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য, আলোচনায় অংশ নেবেন অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায়, সঙ্গে সুব্রত চক্রবর্তী। এরপরে সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা, এ নিয়ে ডক্টর চিন্ময় মাঝির সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 মিনিটে সমীক্ষা, রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 মিনিটে আইনি কথা, সাইবার অপরাধ এ বিষয়ে আইনজীবী সৌমি সর্দারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9টায় শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন খেয়াল, শিল্পী শ্যামলী সরকার। 9:30 মিনিটে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে উত্তম ঘোষ। 10:10 মিনিটে সেবা সংকল্প অভিযান, আকাশবাণী সংবাদ বিভাগের প্রযোজনায় অনুষ্ঠান। 10:30 মিনিটে নজরুলগীতি, শিল্পী রূপা ভট্টাচার্য। 10:45 মিনিটে লোকগীতি, শিল্পী দেবাশিস রায়। 11টায় আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ। 11:10 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন সেতার, শিল্পী সব্যসাচী সরখেল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 মিনিটে সুবদ্ধ সঙ্গীত, শুনবেন গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। 6:25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা নন্দী। 6:35 মিনিটে রামচরিত মানস, শুনবেন 249তম পর্ব। 6:45 মিনিটে ভজন, শিল্পী পারমিতা মজুমদার। 7:10 মিনিটে জোয়ারের অনুষ্ঠান, সুপ্রভাত উপস্থাপনায় নীনা মোদক। 8:30 মিনিটে নজরুলগীতি, শিল্পী রূপা ভট্টাচার্য। 8:45 মিনিটে আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ। 9:10 মিনিটে রাজধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 10:15 মিনিটে অঞ্জিমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11টায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ, উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি। দুপুর 12টায় সুরভি, 12:20 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের পাশ্চাত্য অনুষ্ঠান প্রধানমন্ত্রী আবাস যোজনা, এ বিষয়ে অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ি। 1:10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত, 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 মিনিটে শ্যামাসঙ্গীত, শিল্পী পারমিতা মজুমদার। 5:20 মিনিটে উর্বশী, 6:10 মিনিটে হিন্দি বার্তা, 6:30 মিনিটে গুল গুলশান, 7:10 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথচলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:35 মিনিটে দর্পণ, 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 মিনিটে ইংরেজি সাপ্তাহিক পত্রিকার অনুষ্ঠান হরাইজন, 9:16 মিনিটে স্পটলাইট, 10টায় জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026-এর 20তম আসরে প্রতিদিনের হাইলাইটস, 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 11:10 মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত, শুনবেন গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, রাগ প্রথমে ভাটিয়ার, পরে আহির ভৈরব।

প্রথমে ভাটিয়ার ও পরে আহির ভৈরব রাগে শুনলেন গিটার। শিল্পী ছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অর্পিতা নন্দী।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন অর্পিতা নন্দী। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনবেন 249তম পর্ব।

শুনলেন ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনলেন 249তম পর্ব। এখন শুনবেন ভজন, শিল্পী পারমিতা মজুমদার।

0: গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। যুববাণী সুপ্রভাত অনুষ্ঠানের এই সুন্দর মিষ্টি সকালে তোমার সঙ্গে কথা হচ্ছে আমার, আমি আছি তোমার সঙ্গে নীনা। আজকে তোমার সঙ্গে আমার অনেক অনেক ভালো ভালো বিষয়ে কথা হবে, আর অনেক ভালো ভালো গানও শোনাব। তবে বন্ধু, প্রতিদিনই তো থাকে নানা ঘটনার ঘন ঘটা, তাই তোমার জন্য তো এখন থাকবেই, কি থাকবে আজ এই দিনে। তবে বন্ধু, আজ এই দিনে চালাতে চালাতে তোমাকে বলবো যে আজ অনেক স্পেশাল স্পেশাল ঘটনা ঘটেছিল। যেমন
1: আজ এই দিনে
0: 1860 সালের আজকের দিনে জানো তো প্রথম ট্রাম শুরু হয়, আবার 1882 সালের আজকের দিনেই প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট চালু হয়, আবার 1929 সালের আজকের দিনে বিবিসি প্রথম পরীক্ষামূলকভাবে টিভি সম্প্রচার শুরু করে।

0: আবার 1939 সালে দেখা যায় আজকের দিনে এনপিসি প্রথম টেলিভিশনে আমেরিকান ফুটবল খেলা সম্প্রচার করে। মানে ভাবতে পারছো আজকের দিনটা 30 সেপ্টেম্বর জুড়ে বিভিন্ন সালে বিভিন্ন সময়ে শুধুমাত্র টিভি নিয়েই অনেক ঘটনা ঘটে গেছে, তাই না বলো? আবার যদি একটুখানি ইতিহাস ঘেঁটে দেখা যায় তাহলে দেখা যাবে যে আজকের দিনে বেশ মানে বড় মাপের কিছু মানুষদের মৃত্যুদিনও রয়েছে। যেমন 1875 সালের আজকের দিনে প্যারিচরণ সরকার, যিনি ছিলেন ভারতের বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং 19 শতকের বাংলার পাঠ্যপুস্তকের রচয়িতা, আজ তার মৃত্যুদিন। আবার 1919 সালের আজকের দিনে শিবনাথ শাস্ত্রী, যাকে আমরা চিনি ভারতীয় বাঙালি শিক্ষাবিদ হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, দার্শনিক, লেখক, অনুবাদক, ঐতিহাসিক, আজ তারও মৃত্যুদিন। আবার 1943 সালের আজকের দিনে রামানন্দ চট্টোপাধ্যায়, যিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ এবং পাশাপাশি সাংবাদিক, আজ তারও মৃত্যুদিন। আবার 1953 সালের আজকের দিনে আব্দুল করিম, যিনি ছিলেন সাহিত্য বিশারদ, প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রাহক ও সম্পাদক, আজ তারও মৃত্যুদিন। তার মানে একটা দিন, যে দিনটা হয়তো প্রতি বছরই ঘুরে ফিরে আসে, তবু সেদিনটা কত স্মৃতি বহন করে নিয়ে আসে একবার ভাবো।
1: আজ এই দিনে
0: এই ছিল তোমার জন্য 30 সেপ্টেম্বরের সকালের আজ এই দিনে। যুবাণীর সকালবেলার সুপ্রভাত অনুষ্ঠানে তোমার সঙ্গে কথা বলতে বসে আমার প্রত্যেক দিনই মনে হয় জানো তো, যে আজকে কিভাবে তোমার দিনটা আরো সুন্দর করে দেওয়া যায়, আরো আরো সুন্দর। তো আমি ভাবলাম আজকে তোমার সাথে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা বেশ ইউনিক। আমরা এই বিষয় নিয়ে ভাবি না খুব একটা, ভাবার চেষ্টা করি না বলতে পারি রাদার সে। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। বন্ধু, তুমি কি সত্যি নিজের ভাষায় নিজেকে প্রকাশ করতে পারো? মানে একটু ভেবে দেখো, যখন তুমি রাগ করো, আনন্দ পাও, বা ধরো যখন তুমি কাউকে খুব ভালোবাসো, বা নিজের মনের ভিতরে কষ্টটা একটু চাপা পড়ে যায়, তখন তুমি কিভাবে কথা বলো বা কি ভাষায় নিজেকে প্রকাশ করো? আর যখন সেই ভাষাটাই, সেই অনুভূতিগুলোই সোশ্যাল মিডিয়াতে লিখতে বসো, তখন কি সেখানে এসে ব্যাপারটা একটু বদলে যায়? আসলে জানো তো বন্ধু, ব্যাপার হচ্ছে যে লেখা আর পড়া দুটোর মধ্যে একটু সামান্য তফাত আছে। তুমি যখন কোনো কিছু লিখবে তখন সেটা অনেক ভেবে চিন্তে গুছিয়ে লিখে ফেলা যায়, তবে যখন তুমি কোনো কথা বলতে যাও তখন আসলে মনের মধ্যে যে বাংলা কথাটা তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে তো আমরা লিখছি সেটা ইংরাজিতে, বা বন্ধুর সঙ্গে যখন কথা বলছি বাংলায় তার ভিতরে একটা আধটা ইংরাজি ওয়ার্ড তো ঢুকেই যাচ্ছে। এই যে মেসেজে যেরকম লিখছি যে আমি একটু বিজি আছি, পরে কল করছি, এই যে বিজি, কল, এগুলো কি? এগুলো তো ইংরাজি শব্দই। মনের ভাষা বদলাচ্ছে, তার পাশাপাশি কি আমাদের ভাবনাটাও বদলে যাচ্ছে? সেটা কি আদৌ বদলাচ্ছে? আজকে তাই তোমার আর আমার কথা, গল্প, আড্ডার বিষয় হবে এটাই, যে তুমি কি নিজের ভাষায় নিজের মনের কথা প্রকাশ করতে পারো? বাংলার বর্ণপরিচয় থেকে শুরু করে ইংরাজি গ্রামার, না, কথা মানে ভাষা মানে গ্রামার নয়। ভাষা মানে শুধু বাংলা, হিন্দি আর ইংরাজি, এই তিনটি ঘরানাও নয়। ভাষা আসলে হলো আমাদের ভাবনার এক একটা মস্ত বড় দরজা। মানে আমরা কিভাবে হাসছি, কিভাবে রাগ করছি, ভালোবাসছি, কিভাবে প্রতিবাদ করছি বা নিজের স্বপ্নের কথা তুলে ধরছি, তার মধ্যেই জানো তো আমাদের ভাষা লুকিয়ে থাকে। তুমি একটা ছোট্ট পরিস্থিতি ভাবো। ভাবো তুমি ইন্টারভিউ দিতে গেছো, ইন্টারভিউয়ার তোমাকে জিজ্ঞেস করছে যে টেল মি সামথিং অ্যাবাউট ইওর সেলফ। তো তুমি খুব সুন্দর করে ইংরাজিতে গুছিয়ে বললে যে আই অ্যাম আ ভেরি প্যাশনেট পার্সন, হার্ডওয়ার্কিং, ডেডিকেটেড ইন্ডিভিজুয়াল। সব ঠিক আছে, একেবারে কথে তুমি কই পেলে। এবার ইন্টারভিউ শেষ হওয়ার পরে ইন্টারভিউয়ার তোমাকে আরও একটা প্রশ্ন করলো যে আচ্ছা, এবার নিজের সম্পর্কে নিজের ভাষায় দুটো কথা বলুন। তখন

তখন কি একটু থামতে হবে? কারণ আমরা অনেক সময় নিজের ভাষার চেয়ে নিজের সাজিয়ে যে কথাগুলো রয়েছে সেগুলোতে বেশি গুরুত্ব দিয়ে ফেলি। আমরা জানি কিভাবে প্রফেশনাল হতে হয়, আমরা জানি কিভাবে একটা ইমপ্রেসিভ ক্যাপশন লিখতে হয়, আমরা এটাও জানি যে কিভাবে একটা ফরম্যাট মেলও লিখতে হয়। তবে আমরা কি এটা জানি বলতে যে আমি আজ ভালো নেই, এই কথাটা সহজভাবে বলতে পারি?

বলো, ভালো লাগার অনুভূতি বলো, দুঃখ বলো, কষ্ট বলো, যন্ত্রণা বলো, বেদনা বলো, যাই বলো না কেন, বলতে পারাটা গুরুত্বপূর্ণ। জানো তো, মাঝে মাঝে এরকম হয় যে দেখবে এখন তো অনেক বেশি দেখা যায়, তোমার কারোর ওপরে রাগ হলো, তুমি তাকে ডিরেক্ট কিছু বললে না, তুমি একটা ক্রিপ্টিক স্ট্যাটাস দিয়ে দিলে। হ্যাঁ সত্যি, ক্রিপ্টিক স্ট্যাটাস মানে তুমি কি লিখলে ওখানে, লিখলে যে পিপল চেঞ্জ, নাথিং রিমেইনস দ্য সেম, অ্যান্ড সাইলেন্স স্পিক্স লাউডার দ্যান দ্য ওয়ার্ডস। মানে মানুষজন বদলে যায়, কোনো কিছুই একেবারে সঠিক হয় না সবসময়, সিচুয়েশনের সাথে সাথে সবই বদলাতে থাকে, আর তোমার কাজই তোমার পরিচয়। এই যে এই কলগুলো লিখে ফেললে, এরপর ধরো তুমি যেই স্টেটাসটা দিলে, ক্রিপ্টিক স্টেটাস, সেটা তো সবাই দেখবে, বা ধরো ওই পার্সনটাকে তুমি শুধু মেনশন করে দিলে, এবার কি হবে? এবার তুমি ওয়েট করে হাতে হাত দিয়ে বসে থাকবে যে সেই মানুষটা কখন দেখবে, দেখার সাথে সাথে সে ফিল করছে কিনা, ফিল করে তোমাকে উত্তর দিল কিনা। এবার হতে পারে যে সে দেখলো, সে দেখে তারও ওরকমই মনে হলো তোমার ব্যাপারে, সে তোমাকে উত্তর দিলই না, ব্যাস হয়ে গেল, তাহলেই তোমার মন খারাপ কি, তাই তো? এই যে স্টেটাস দেয়া আর স্টেটাস বোঝা, এর মাঝখানে একটা বড় সড় ব্যাপার তো রয়েছেই, তবে এটাকে খুব সহজে করে দেওয়া যায়। কিভাবে জানো? জাস্ট তাকে, তার কাছে যাও, তাকে ফোন করো বা তাকে মেসেজ করো, করে বলো যে নো, আমি পারছি না, তুমি চেঞ্জ হয়ে গেছো, এত চেঞ্জ হলে হবে না, তোমাকে আমার কথা শুনতেই হবে না, এখানে কোনো অপশান নেই। এই জায়গাটা জানো তো বেশ ইন্টারেস্টিং, মানে সোশ্যাল মিডিয়াতে তো আমরা প্রতিদিন কত কথা বলি, এরকম অনেক মানুষ আছে যারা স্টোরি দেয়, রিল বানায়, কমেন্ট করে, ইমোজি দেয়, তবে সত্যিকারের কথাটা সেটা কি ড্রাফটেই থেকে যায়? আর এখানেই আসে জানো তো নিজের ভাষায় নিজেকে প্রকাশ করার প্রশ্ন। নিজের ভাষা মানে যে শুধু মাতৃভাষাই হতে হবে এরকম না, তোমার ভাষা হতে পারে বাংলা, হতে পারে ইংরাজি, হতে পারে হিন্দি, হতে পারে বা তিনটি ভাষার মিশ্রণও হতে পারে। আর আজকে যে আমরা যেই তরুণ প্রজন্ম, যুব অ্যাকচুয়ালি, তো আমাদের যেই ভাষাটা রয়েছে এটা কি প্রপার হিন্দি, প্রপার ইংরাজি বা প্রপার বাংলা রয়েছে? একেবারেই নয়, আমার তো মনে হয় না। আমাদের জেনারেশনের কথাবার্তায় প্রতিদিনই বিভিন্ন ভাষার সংমিশ্রণ দেখা যায়, যেমন আমার মুডটা ভালো নেই, কালকে মিটিং আছে, টেনশন হচ্ছে, চিল কর তুই, আর এই ব্যাপারটা লিটারালি আনবিলিভেবল। এই যে এই কথাগুলো, মানে মিটিং, মুড, টেনশন, চিল, এই জিনিসগুলো দেখবে আমাদের আগের প্রজন্ম একটা বা তার আগের একটা প্রজন্মের মধ্যে এগুলো ছিল না, মানে তারা বললে প্রপার বাংলাই বলে আর বললে প্রপার ইংরাজি বলে, সেখানে মিলবন্ধনটা একটু কম থাকে। তো আমরা যেটা বলি সেটা কিন্তু পুরোপুরি বাংলা বা পুরোপুরি ইংরাজি নয়, আমরা অ্যাকচুয়ালি কি বলি, আমরা নিজেদের মনের কথা প্রকাশ করি, আর প্রকাশ করার জন্য ভাষাটা লাগে। ভাষার আসল কাজ তো এটাই, তুমি যা অনুভব করছো সেটা যেন অন্য একজন মানুষের কাছে পৌঁছে দিতে পারা যায়। আর এই ভাষা বদলাতে পারে, ভাষার মধ্যে মেলবন্ধন হতে পারে, শব্দ বদলাতে পারে, তবে প্রকাশ করার সাহসটা যেন না বদলায়। একটা কথা তুমি মনে রাখতে পারো যে ভালোভাবে কথা বলা মানে কঠিন শব্দ ব্যবহার করা নয়, ভালোভাবে কথা বলা মানে তুমি যা বলতে চাও সেটা যেন অন্য মানুষটা বুঝতে পারে। তুমি যদি বাংলায় খুব সুন্দর করে কথা বলতে পারো তাহলে সেটা তোমার কমিউনিকেশন স্কিল, নো ডাউট। তুমি যদি ইংরাজিতে নিজের মতামত পরিষ্কারভাবে বলতে পারো তাহলে সেটাও তোমার কমিউনিকেশন স্কিল। আর এখানে আর একটা অ্যাড অন পয়েন্ট, তুমি যদি কোন ভাষায় কখন কোন শব্দের ব্যবহার কোন টোনে করতে হবে সেটা যদি জানো তাহলে সেটা হলো আসল ম্যাজিক, এটাকে বলে কমিউনিকেশন ইন্টেলিজেন্স। না না, সকালবেলা এত বকবক করতে তো সত্যিই ভালো লাগে না, তোমাকে অবশ্যই একটা গান শোনাবো। আর ওই যে বন্ধু বললাম না, তোমার মন ফেরারি করতে আমার বরাবরই ভাল লাগে, তাই এখন তোমার জন্য থাকবে শ্রেয়া ঘোষাল আর বাবুল সুপ্রিয়ের কণ্ঠে এই গানটি।

টেলিফোন বেজে যাক, মনের কথা প্রকাশক। টেলিফোন বেজে যাক, তবে তোমার মনটা সুরক্ষিত থাকুক। টেলিফোনটা এরমভাবেই বেজে যাক, সামনের মানুষটা তোমার জন্যই অপেক্ষা করুক। টেলিফোন এভাবেই বেজে যাক, শুধু তুমি ভালো থেকো। বাস, আর কি চাই বলো? আজকে সকালে তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করতে ইচ্ছা করছে, যে তোমার প্রিয় শব্দ কোনটা? ভালোবাসা, স্বাধীনতা, স্বপ্ন, বন্ধুত্ব, কোনটা? নাকি এমন কোনো শব্দ আছে যেটার ইংরাজি ট্রান্সলেশন করলেও ঠিক সেই অনুভূতিটা পাওয়া যায় না? যেমন ধরো, আমার মনে হয় এরকম শব্দ রয়েছে অভিমান, আড্ডা, মায়া, কি যে বলি। কিছু শব্দের ট্রান্সলেশন হয়, জেনারেলি হয়, তবে অনুভূতির তো ট্রান্সলেশন হয় না। আর সেই কারণেই নিজের ভাষার সঙ্গে আমাদের সম্পর্কটা এতটা গভীর। আজকের এই আড্ডায় তাই আমরা কথা বলবো নিজের ভাষা নিয়ে, নিজেকে প্রকাশ করা নিয়ে, আর সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের কমিউনিকেশন বদলে দিচ্ছে তা নিয়েও কথা থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো, কথা বলতে পারা আর নিজের কথা বলতে পারার মধ্যে পার্থক্যটা কোথায় সেটা বুঝতে হবে। তুমি আছো আমার সঙ্গে যুববাণী কলকাতায় সুপ্রভাত অনুষ্ঠানের আসরে। তোমার সঙ্গে আছি আমি, তোমার বন্ধু নিনা। কথা হচ্ছে শব্দের সঙ্গে, ভাবনার সঙ্গে, আর অবশ্যই তোমার সঙ্গে। এই যে ছোট থেকে যে আমরা বড় হয়ে উঠি, আমাদের মাথায় কোন ভাষাটা থাকে? যে ভাষা আমাদের পারিপার্শ্বিকে চলে। যেমন বলতে গেলে খুব সহজ ভাষায় যে আমাদের মাতৃভাষা, মানে যে ভাষায় তুমি প্রথম মায়ের কাছে গল্প শোনো, যে ভাষায় তুমি কাউকে বলো যে আমি তোমায় ভালোবাসি বা আমি তোমাকে ঘৃণা করি, এটাই তো আমাদের মাতৃভাষা বলো। আর এখানেই একটা মজার ব্যাপার আছে জানো তো, অনেকেই আমরা মাতৃভাষায় কথা বলি, তবে নিজের অনুভূতি প্রকাশ করতে গেলে অন্য ভাষার সাহায্য নিয়ে নিই। সেটা হতে পারে ইংরাজি বা ধরো হিন্দি, তো এটা সাহায্য নিয়ে নিই। এরকমও হয় যে ধরো তোমার সঙ্গে তোমার কোনো বন্ধুর অনেক দিন বাদে দেখা হয়েছে, সে হঠাৎ করে বললো যে তুই আজকাল বড্ড বদলে গেছিস। তুমি কি বলবে? তুমি কি বলবে যে না তেমন কিছু না, আমি তো বদলাইনি, আমি শুধু ইভলভ হচ্ছি? নাকি তুমি এটা বলবে যে না ওরকম তো কিছু না, তুই ভুল ভাবছিস? এই যে এই দুটো বাক্য, এই দুটো বাক্য অনেকটা আলাদা জানো তো। তুমি যদি বলো নিজের মনের কথাটা, তুমি যেটা ভাবছো সেটা অনেকটা সুন্দর। আর তুমি যদি এটা বলো যে না এরকম কিছু না, তুই বেশি ভাবছিস, আমি জাস্ট একটু টায়ার্ড হয়ে গেছিলাম তো তাই, তো এটা না, এটা একটা অভিযোগের মতো শোনায় তাই না? তো কমিউনিকেশনের একটা বেশ সুন্দর ব্যাপার রয়েছে, শুধুমাত্র কথা বললেই, নিজের মনের কথা প্রকাশ করতে পারলেই জানো তো আমাদের পৃথিবীর হাজার হাজার সমস্যা সলভ হয়ে যায়। হয়তো শুধুমাত্র কথা বলতে পারলেই সামনের মানুষটার কথা বুঝতে পারা যায়, হয়তো কথা বলতে পারলেই হয়তো পৃথিবীতে এত এত এত যুদ্ধও হয় না। তুমি ভাবো, তুমি যদি সাহিত্যে যাও তাহলে দেখবে যে ওখানে না অনেক বড় বড় শব্দ দিয়ে ছোট ছোট অনুভূতি প্রকাশ করা যায়, আবার অনেক ছোট ছোট কথা দিয়ে অনেক বড় অনুভূতি প্রকাশ করা যায়। আর এটা বিশেষ করে আমরা দেখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বা বঙ্কিমচন্দ্রের লেখাতেও আমরা এই জিনিসগুলো পাই। তো এই যে আমি যে কথা বলছি তোমার সাথে, কথার মধ্যে নানান ধরনের শব্দ আছে, সব শব্দের তো এক্স্যাক্টলি মানে পাওয়া যায় না ইংলিশ ডিকশনারিতে। যেমন ধরো মায়া, এটার এক্স্যাক্ট ইংলিশ ট্রান্সলেশনটা কী হতে পারে?

ভেবেছো কখনো মানে অ্যাফেকশন, অ্যাটাচমেন্ট, টেন্ডারনেস কি হতে পারে? এটার কোনোটাই কিন্তু মায়াকে বোঝায় না। আবার অভিমান, সেটা কি শুধুই অ্যাঙ্গার হয়? না, এখানে রাগ আছে, কষ্ট আছে, প্রত্যাশা আছে, আবার ভালোবাসাও আছে। তাই কিছু শব্দ শুধু ডিকশনারি দিয়ে বোঝা যায় না, তাদের অনুভব করতে হয়। আর এখানেই জানো তো, সোশ্যাল মিডিয়া আমাদের একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয়। আমরা এখন ভীষণ দ্রুত কমিউনিকেট করি। আগে একটা চিঠি লিখতে কত সময় লাগতো, একজন মানুষ বসতো, ভাবতো, পেনটা হাতে নিত, 10 বার করে কাটতো যে আমি এই কথাটা কিভাবে বলবো, সামনের মানুষটাকে কিভাবে জানাবো, শুরুটা কি দিয়ে করব, প্রিয় দিয়ে শুরু করব নাকি এটা লিখব, নাম নিয়ে লিখব, এইটা ভাবতেই যেন তার অনেক সময় চলে যেত। আর এখন এখন মনে যেটা আসে সেটা ঝটপট লিখে পাঠিয়ে দিই, 2 মিনিট পরে আবার লিখি যে রিপ্লাই করছিস না কেন, 5 মিনিট পরে লিখি যে বিজি, 10 মিনিট পরে সব ঠিক আছে তো, তাই না বলো? তো কমিউনিকেশন ভীষণ দ্রুত হয়েছে, আমাদের পেশেন্সটা কমে গেছে। একজন মানুষ অনলাইন আছে তার মানে এটা নয় যে সে তোমার সঙ্গে কথা বলার জন্য অ্যাভেলেবেল আছে। একজনের একটা মেসেজের তুমি রিপ্লাই পাচ্ছ না তার মানে এটা নয় যে সে তোমাকে ইগনোর করছে। আমরা জানো তো, এই যে ডিজিটাল সিগন্যাল, এগুলোকে না আমরা আমাদের ইমোশনাল মিনিংয়ের সঙ্গে গুলিয়ে ফেলি। লাট সিন বা ধরো সিন বা ধরো টাইপিং বা অনলাইন, তো এগুলো না কোনোটাই তোমার ওই ইমোশনাল জায়গার সাথে কানেক্টেড নয়। এটা শুধুমাত্র একটা ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে দেখা যায় যে মানুষটা কখন এসে ওই অ্যাপটা ব্যবহার করেছে, যেটা হচ্ছে তাকে দেখাচ্ছে লাস্ট সিন হিসেবে। তো জাস্ট এইটুকুই। আর জানো তো, এই যে ছোট ছোট শব্দগুলো, এগুলো আমাদের সম্পর্কের উপরেও প্রভাব ফেলে। তাহলে কি এই প্রশ্নটা করা যেতে পারে যে আমরা কি সত্যি কমিউনিকেট করছি নাকি শুধু রিয়্যাক্ট করছি? দেখবে, আমার তো এটা ভীষণ মনে হয় যে আমরা সোশ্যাল মিডিয়াতে যে যতক্ষণই থাকুক, ধরো 10 মিনিটই থাকো, 5 মিনিটই থাকো বা 5 ঘন্টাই থাকো, আমাদের কাজটা কি হয় সেখানে? আমাদের কাজটা হয় সেখানে রিয়্যাক্ট দেওয়া, ভালোবাসার রিয়্যাক্ট দেওয়া, হাসির রিয়্যাক্ট দেওয়া, দুঃখের রিয়্যাক্ট দেওয়া, রাগের রিয়্যাক্ট দেওয়া, রিয়্যাক্ট করা। তো জীবনে আমাদেরও নানান ধরনের সিচুয়েশান আসে, আমরা বিভিন্ন ঘটনার সম্মুখীন হই, সেখানেও কি আমরা খুব সহজে রিয়্যাক্ট করে ফেলি? কিন্তু গুরুজনরা তো বলেইছে যে রিয়্যাক্ট করতে নেই, রেসপন্স করতে হয়। কোনো কিছু দেখলাম মানেই সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেওয়া নয়, সেটা সামনে এলো মানে সেটা বুঝে, সামনের মানুষটা কি বলছে সেটা বুঝে, সে কোন সিচুয়েশনে আছে সেটা বুঝে, তারপরে উত্তর দেওয়া। তো এটা হচ্ছে রিয়্যাক্ট আর রেসপন্সের মধ্যে তফাত। তো তুমি একটু সাবধানে মাথায় রেখে চলো যে তুমিও কি এরকমই করছো, যেহেতু সবসময় হয়তো ওই রিয়্যাক্টের যে সিম্বলগুলোই আমাদের মাথায় ঘুরছে, যে কোনো ঘটনা এলো তো সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করে ফেললাম, না এটা করা যাবে না, রেসপন্সিভ হতে হবে, রাইট? আর এই যে আমরা যারা তরুণ, আমাদের তো মানে সবই রয়েছে, সে তুমি সোশ্যাল মিডিয়ায় বলো, রিয়্যাক্ট বলো, রেসপন্স বলো, আমরা সব গুলিয়ে হয়তো খেয়ে নিয়েছি। তাই এই প্রশ্নটা করতেই পারি যে আমাদের তরুণের কাছে, আমাদের মতো তরুণদের কাছে এই কমিউনিকেশনের চ্যালেঞ্জ আছে। আমরা কথা বলতে শিখেছি, এটা সত্যি শিখেছি, তবে ভাবনাটাকে গুছিয়ে বলতে এখনও শিখিনি। আমরা কথা বলতে জানি কিন্তু কিভাবে কথা বলতে হবে সেটা মাঝে মাঝে ভুলে যাই। আমরা কথা বলতে জানি কিন্তু আমরা ভাবি না যে কতটা সুন্দরভাবে এক্সপ্রেস করলে আরও সুন্দর করে কথা বলা যায়, নিজের প্রয়োজনগুলো সহজে মিটিয়ে ফেলা যায়। কারণ কথা বলতে জানাটা জানো তো একটা বিশাল বড় স্কিল। কথার দ্বারাই জানো তো, এক স্বপ্নতেই যত্ন হয়, এক স্বপ্নতেই ঝুরমার হয়। তাই দিনটা যেমনই যাক না কেন, কথাটা ঠিকভাবেই বলতে হয়। তোমার সঙ্গে আমি রয়েছি যুববাণী কলকাতার সুপ্রভাত অনুষ্ঠানে, আর এখন সময় তোমাকে গান শোনানোর রূপঙ্কর বাগচির কণ্ঠে।

বন্ধু, তোমায় যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কেমন আছো, তাহলে তুমি কি উত্তর দেবে? ফাইন, গুড, ওকে। আর এই তিনটে শব্দ দিয়েই তুমি নিজের অনুভূতি ঢেকে দেবে? না, তাহলে হয়তো এটা সত্যিকারের উত্তর নয়। তুমি বলতে পারো যে হ্যাঁ, আমি ভালো আছি, চলছে সব কিছুই গুছিয়ে, বা আমি নতুন কিছু শুরু করতে চাইছি, বা আমি এখন একটু নার্ভাস রয়েছি, বা ধরো আমার হাতটা ভেঙে গেছে, আমি আস্তে আস্তে ঠিক হওয়ার চেষ্টা করছি, বা এটাও বলতে পারো যে আমি একটা সুযোগের অপেক্ষায় আছি, বা ধরো এটাও বলতে পারো যে আমি কাউকে কিছু বলতে চাই তবে সাহস হচ্ছে না। দেখো, একটাই প্রশ্ন ছিল যে তুমি কেমন আছো, আর এটার অনেকের কাছে অনেকগুলো উত্তর আছে। আর এটাই জানো তো নিজের অনুভূতির এক একটা নাম। নিজের অনুভূতির নাম দিতে পারা নিজেকে বোঝারই প্রথম ধাপ হয়। তাই আজ একটা ছোট্ট চ্যালেঞ্জ থাকবে তোমার জন্য, যে সোশ্যাল মিডিয়াতে কোনো কোট শেয়ার করার আগে, কোনো ইনডিরেক্টভাবে স্ট্যাটাস দেওয়ার আগে নিজেকে একবার জিজ্ঞেস করবে যে আমি কি কথাটা সরাসরি তাকে বলতে পারি। আর যদি পারো তাহলে

0: তুলে দাও,
1: কারণ একটা সৎ বাক্য 100টা ইনডিরেক্ট স্ট্যাটাসের থেকে অনেক বেশি পাওয়ারফুল। আরেকটা বিষয় যে নিজের মনের কথা প্রকাশ করার জন্য শুধু ভাষা লাগে, সেটা বাংলা হতে পারে, ইংরাজি হতে পারে, হিন্দি হতে পারে, বা তিনটে ভাষা মিশিয়েই হতে পারে, তবে কথাটা যেন সত্যি হয়। কারণ শেষ পর্যন্ত জানো তো, আমাদের পরিচয় আমাদের ভাষাই বহন করে, তাই আমাদের সত্যিকারের কণ্ঠস্বরই প্রকাশ করে আমাদের ভাষা, আমাদের অনুভূতি। তুমি আছো আমার সঙ্গে যুববাণী কলকাতায় সুপ্রভাত অনুষ্ঠানের আসরে, তোমার সঙ্গে আছি আমি, তোমার বন্ধু নীনা। আজকে তোমার আর আমার কথা হচ্ছে নিজেকে প্রকাশ করা নিয়ে, কিভাবে প্রকাশ করবে, কথা দিয়ে। তো নিজের কথা দিয়ে নিজেকে কিভাবে কতটা প্রকাশ করতে পারো, সেটাই চলছে আজকে আমাদের আড্ডায়। জানো তো, দেখবে অনেক সময় অনেক শিক্ষিত কনফিডেন্ট তরুণ তরুণীও নিজের মনের কথা বলতে গিয়ে হঠাৎ করে চুপ করে যায়। তো এই যে আমরা এতক্ষণ ধরে কথা বলছি ভাষা নিয়ে, নিজের কথা বলা নিয়ে, নিজের অনুভূতি বলা নিয়ে, তো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আমরা যখন জানি কি বলতে চাই তখন অনেক সময় বলতে পারি না কেন। তো এই কেনর উত্তরটা কি ভয় হবে, লজ্জা, নাকি অন্য মানুষ কি ভাববে সেই চিন্তাটা? একটা ভীষণ পরিচিত ঘটনা তুমি দেখবে বা খেয়াল করে থাকবে যে তুমি হয়তো কোনো গ্রুপে একটা বসে আছো, সেখানে সবাই একটা বিষয় নিয়ে আলোচনা করছে, তোমার মাথায়ও একটা খুব ভালো কথা এসছে, তুমি জানো কথাটা সেই সময়ে সেই প্রসঙ্গের সঙ্গে যায়, তুমি বলতে চাও, তবে ঠিক সেই মুহূর্তেই আর একটা প্রশ্ন মাথায় চলে আসে যে আমি বললে সবাই কি ভাববে, আর তারপর বলাই হয় না। আর 5 মিনিট পরে ওই কথাটাই অন্য একজন বলে দেয়, আর সবাই মিলে বলে যে ইয়া এগ্রিড এক্স্যাক্টলি। তখন তোমার মনে হয় আরে আমিও তো এটাই বলতে চাইছিলাম, কিন্তু তুমি বলনি কেন? তাহলে অনেক সময় আমাদের সবথেকে বড় বাধাটা এটা নয় যে আমরা ল্যাঙ্গুয়েজটা আটকে যাচ্ছে, আমাদের ভাষা আটকে যাচ্ছে, সবথেকে বড় বাধা এটাও হয় মানসিক বাধা, জাজমেন্টের বাধা, ভুল বললে এটাও করা যাবে না। আসলে ছোটবেলা থেকে আমাদের মাথার প্রোগ্রামিংয়ে এরকম কিছু সেট করা থাকে যে ভুল বলবে না, ভুল উচ্চারণ করবে না, গ্রামার ঠিক করো, এভাবে কথা বলো না, ধীরে ধীরে কি হয়। তো আমরা কথা বলার আগেও না আমাদের মাথায় ওই ব্যাকএন্ডে ওই প্রসেসগুলোই চলতে থাকে। তো আমি ঠিক বলছি তো, এই আমার কথা শুনে যদি কেউ না হাসে বা আমার কথা শুনে কেউ যদি রিয়্যাক্ট না করে বা ধরো সাপোর্ট না করে, জানো তো কমিউনিকেশনের একটা সুন্দর দিক হলো ভুল করেও মানুষ কথা বলতে শেখে। তুমি আমি যখন ছোট ছিলাম তখন ছোটবেলায় কি সব কথা একেবারে বলে দিতে পারতাম, একেবারে গ্রামাটিক্যালি কারেক্ট হয়ে? একেবারেই না, ভুল করতাম, আবার বলতাম, আবার চেষ্টা করতাম, একদিন এইভাবেই তো নিজের মনের কথা বলতে পারছি। এই জানো তো, তোমার সঙ্গে কথা বলতে বসে কথায় কথায় আমার একটা গল্প মনে পড়ে গেল। সালটা ছিল 1887, আর তখন ছিল একটা ছোট্ট মেয়ে যার নাম হচ্ছে হেলেন কেলার। তো ছোটবেলায় সে খুব অসুস্থ ছিল, তো বিভিন্ন অসুস্থতার কারণে সে দৃষ্টিশক্তি আর শ্রবণ শক্তি দুটোই হারিয়ে ফেলে। তো যে মানুষ দেখতে পায় না, শুনতে পায় না, তার কাছে পৃথিবীটা দুর্বিষহ বলাই যায়। তো বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম সে হারিয়ে ফেলেছিল এবং অত্যন্ত কঠিন ছিল সেটা। তো সেই সময় তার শিক্ষক হিসেবে সে পায় অ্যানি সুলেভানকে। তো ফার্স্টে কি হয়, অ্যানি হেলেনকে আঙুল দিয়ে বিভিন্ন শব্দের বিভিন্ন অক্ষর বানিয়ে বানিয়ে শেখানোর চেষ্টা করছিল। তবে সেই সময় না হেলেন পারছিল না পুরোটা করতে, বুঝতে পারছিল না যে সেই অক্ষরগুলোর সঙ্গে ওই জিনিসগুলোর কী সম্পর্ক। মানে ধরো গ্লাস, গ্লাসটা কেমন দেখতে হয়, সে যদি দেখতেই না পারে তাহলে সে বুঝবে কী করে গ্লাস কাকে বলে। তো এইভাবেই চলতে চলতে সময়টা এলো 1887 সাল 5ই এপ্রিল। অ্যানি তাকে হঠাৎ করে একদিন নিয়ে গেল বাড়ির পাশে থাকা ওই আর কি জলের যে শাওয়ারগুলো হয় না, উঁচু হয়ে জল পড়ে, জল ওরকম জল পাম্পের কাছে। তো হেলেনের একটা হাত সে জলের ধারার নিচে রাখল, আর অন্য হাতে আঙুল দিয়ে বানান করে লিখে দিল WATER, ওয়াটার, মানে জল পড়ছে হাতে, আর সেই সঙ্গে হাতের তালুতে জলের স্পর্শ। এবার হেলেন বুঝতে পারলো যে হ্যাঁ, তাহলে এটাই জল, ঠান্ডা জলের একটা নাম আছে, সেটা হলো ওয়াটার। তো সেই মুহূর্তটা ছিল জানো তো তার কাছে ভাষার অর্থ আবিষ্কারের একটা বিশাল বড় মুহূর্ত। আর এরপরে সে সঙ্গে সঙ্গে আশেপাশে নানান জিনিস

স্পর্শ করে বুঝতে চাইল। আর তুমি জানো, সে কয়েক ঘন্টার মধ্যে প্রায় 30টা নতুন শব্দ শিখে ফেলল। তাহলে ভাবো তো, আমরা যারা প্রতিদিন হাজার হাজার শব্দ শুনি, হাজার হাজার জিনিস দেখি, হাজার হাজার মেসেজ পাঠাই, হাজার হাজার শব্দে কথা বলি, আমরা কি সত্যি কখনো ভেবেছি যে একটা শব্দ জানার আসল অর্থ কি হতে পারে? হেলেনের কাছে ওয়াটার শুধু একটা ওয়ার্ড ছিল না, সেটা ছিল অনুভূতি, স্পর্শ করার একটা আলাদা, মানে আলাদা ফিলিংস, অভিজ্ঞতা, আর পৃথিবীকে বোঝার একটা নতুন দরজা। তাই বন্ধু, যা মনে আসে সেটা বলে দেওয়া উচিত, ভেতরে আটকে রাখা একেবারেই উচিত নয়। যদি বলতে চাও কাউকে, কোনো কিছু একেবারে বলে দাও, তাই না? আর অবশ্যই, এই যে এই সমস্ত মানুষ যারা স্পেশাল চাইল্ড, অবশ্যই তাদের জন্য এই স্পর্শটা একটা বিশাল বড় মাধ্যম। স্পর্শের দ্বারা সে তারা অনেক কিছু বুঝতে পারে, শিখতে পারে। তো যে অনুভূতিগুলো আমাদের মনকে প্রকাশ করতে পারে, সেই অনুভূতিই আমাদের বেশি করে শেখা উচিত, বলা উচিত। শুধু রিয়্যাক্টের মধ্যেই জীবনটা কাটিয়ে দেওয়া উচিত নয়। তোমার সঙ্গে আমার তো কথা হচ্ছে যুববাণীতে। এখন থাকবে তোমার জন্য আরও একটা গান, সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে, যদি বলি এখনই।

ফিরে এলাম গানের পর। তুমি আছো আমার সঙ্গে যুববাণী কলকাতা সুপ্রভাত অনুষ্ঠানের আসরে। তোমার সঙ্গে আমার কথা হচ্ছে নিজেকে প্রকাশ করা নিয়ে। এই যে আমরা সহজে বলে দিই আই এম ফাইন, নাথিং হ্যাপেন্ড, আসলে অনেক কিছু হয়েছে, আমি ঠিক নই। এবার থেকে যদি সামনের মানুষটা জিজ্ঞেস করে কি হয়েছে, পুরোটা ডিটেলসে না বলতে পারলেও কিছুটা বলে দেবে, কারণ সত্যিকারের অনুভূতিগুলো না চেপে রাখা উচিত নয়। আর এই যে সোশ্যাল মিডিয়াটা না আমাদের জীবনটাকে আরটু কমপ্লিকেটেড করে দিয়েছে বলে আমার মনে হয়। যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা সব কিছু দেখাতে শিখেছি, মানে নিজেকে দেখাতে শিখেছি, তবে সোশ্যাল মিডিয়া আমাদের সবসময় শেখায়নি যে নিজেকে বুঝতে। আমরা জানি কোন কোন ছবিটা পোস্ট করলে ভালো লাগবে, কোন ফিল্টারে সুন্দর লাগবে, কোন ক্যাপশনে মানুষ রিয়্যাক্ট করবে। তবে একটা প্রশ্ন, নিজের যে আসল অনুভূতি তার ফিল্টার কোথায় আছে? সেখানে তো কোনো ফিল্টার নেই, সেখানে তোমাকে নিজের সঙ্গেই সত্যি হতে হয়। একটা ছোট্ট কথা জানো তো, যে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি জীবনে কি হতে চাও, তুমি কি বলবে? সাকসেসফুল। এটা বললেই কি সব মানে চলে আসবে? কারোর কাছে সাকসেসফুল মানে ভালো চাকরি করা, কারোর কাছে নিজের একটা বাড়ি বানানো, কারোর কাছে আর্থিকভাবে স্বাধীনতা অর্জন করা, বা কাউকে কেউ পরিবার ভালো রাখতে চায়, নিজের পরিচয় তৈরি করতে চায়, এমন একটা জীবন পেতে চায় যে সে সকালবেলা ঘুম থেকে উঠে বলবে এটাই তো আমার জীবন। দেখলে একটাই শব্দ সাকসেসফুল, সেটার পেছনে মানুষের কত গল্প জড়িয়ে থাকে। আজকে রাতে তুমি ঘুমোতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করতে পারো যে আজকে আমি কি অনুভব করেছি, দুই যে আমি কি কেন অনুভব করছি, আর সেটা আমি কি কাউকে বলতে পারছি। যদি উত্তর হয় না, তাহলে তুমি একটু চেষ্টা করে দেখো নিজের মনের কথা প্রকাশ করার। জানো তো, এই প্র্যাকটিসগুলো রাখলে নিজেও নিজের সাথে ওয়াকিবহল হতে পারবে, আর অবশ্যই কাউকে বলতে পারো বা না পারো নিজের মনের কথা নিজের মনের মানে নিজের সঙ্গে কথা বলবে। নিজের সঙ্গে কথা বলাটা ভীষণ গুরুত্বপূর্ণ, নিজেকে সময় দিতে হবে, নিজেকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেটা হয়তো সবসময় সবাই করে না, তবে নিজের জন্যই নিজেকে থাকতে হয়, তাই না বলো? তোমার প্রত্যেকটা ভাঙা গড়া, তোমার জীবনের প্রত্যেকটা ছোট বড় ঘটনা, বা তোমার জীবনের ভালো লাগা, ভালোবাসা, দুঃখ, শোক, বেদনায় কে থাকে সঙ্গে? তুমি নিজে। আশেপাশের প্রত্যেকটা মানুষ তোমার সঙ্গে আছে, তুমি একা নও, সেটা ঠিক, তবে সব থেকে আগে তুমি নিজে নিজের সঙ্গে আছো। তাই নিজেকে প্রকাশ করতে পারা একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, আর অবশ্যই রিয়্যাক্টিভ হলে হবে না, রেসপন্সিভ হতে হবে। কোনো সিচুয়েশন সামনে আসলে ভেবে চিনতে উত্তর দিতে হবে, হঠাৎ হঠাৎ করে উত্তর দিয়ে দিলে হবে না। আসলে জীবনটা তো আর সোশ্যাল মিডিয়া নয়, তাই না? তুমি ছিলে আমার সঙ্গে যুববাণী কলকাতায় সুপ্রভাত আসরে। তোমার সঙ্গে ছিলাম আমি, তোমার বন্ধু নিনা। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় শেষের পথে চলে যেতে হবে, তবে যেতে যেতে তোমায় শুনিয়ে যাব গান। আর বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো যুববাণী। এখন থাকবে অনুপম রায়ের কণ্ঠে বোবা টানেল।

নজরুলগীতি শুনলেন রূপা ভট্টাচার্যের কণ্ঠে আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

এখন আধুনিক গান, শিল্পী সঞ্জীব ঘোষ। প্রথম গানটির কথা ডক্টর হরিপদ অধিকারী।

আধুনিক গান শুনলেন সঞ্জীব ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার আজ বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে ওই বৈঠকে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং একাধিক মন্ত্রী উপস্থিত থাকবেন। স্কুলে নিয়োগ দুর্নীতির ঘটনায় গঠিত বিশেষ তদন্তকারী দল সিট ভাঙা নিয়ে সিবিআই এর আবেদনে আপাতত হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা গতকাল জানিয়েছেন, যেহেতু নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই আপাতত কলকাতা হাইকোর্ট সিবিআই এর আবেদনের শুনানি করবে না। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই কে সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআই এর তরফে আদালতে জানানো হয়, পাঁচ বছর ধরে সিট কাজ করছে, একাধিক আধিকারিকের অবসরের সময় চলে এসেছে, পাশাপাশি অন্যান্য মামলা তদন্তের জন্য আধিকারিকদের নিযুক্ত করার প্রয়োজন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে সিট ভেঙে দেওয়ার আবেদন জানান তারা। বাঘছাড়ার কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্য সরকার আজ থেকে চার দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার পর্যন্ত ব্যাঘ্র প্রকল্পের কোথাও পর্যটকরা প্রবেশ এবং রাত্রিবাস করতে পারবে না বলে বন দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বন্ধ থাকবে জঙ্গল সাফারিও, পাশাপাশি জয়ন্তীর বাসিন্দাদের বনছায়াবস্তিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভের একটি বাঘিনীকে আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে বক্সায় ছাড়ার কথা। এজন্য স্থানীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বনমন্ত্রী মনোজ ওরাও এর সেখানে উপস্থিত থাকার কথা। এদিকে আজ ভোরে ওই বাহিনীকে বিমানে হাসিমারা বায়ুসেনা ছাউনিতে নিয়ে আসা হয়। তাকে বক্সার জঙ্গলে এনক্লোজারে রাখা হয়েছে। কংগ্রেস এবং তার জোট সঙ্গীরা এসআইআর নিয়ে দ্বিচারিতা করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, কেরালামে ক্ষমতা দখলের জন্য কংগ্রেস নেতৃত্বাধীন জোট এসআইআর এবং ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা করেছে। তবে অন্য রাজ্যে কংগ্রেস ও তার সহযোগী দল পরাজিত হলে এই প্রক্রিয়াকে চক্রান্ত বলে দাবি করছে। আইএনডিআইএ জোটের বৈঠকে যোগ দিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির দিল্লি সফরকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে বিরোধী দলগুলি আজ নতুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে। গতকালই দিল্লি পৌঁছেছেন মমতা ব্যানার্জি। যাত্রীদের সুবিধার্থে পুজোর আগের দুই সপ্তাহ শনি ও রবিবার অতিরিক্ত পরিষেবা দেবে মেট্রো রেল। 3, 4, 10 ও 11 অক্টোবর ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়তি মেট্রো চলবে, তবে চার দিনই প্রথম ও শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে। পুজো পরিক্রমার নামে ইউনেস্কোর ভুয়ো পাস বিক্রি করে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে আজ তলব করেছে ইডি। গতকাল ইন্দ্রনীলের কসবার বাড়ি, হিন্দুস্তান পার্ক ও হাইল্যান্ড পার্কের একাধিক ঠিকানায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। হুগলির সিঙ্গুরে তার বাগান বাড়িতেও চলে অভিযান, তার আত্মীয়ের বাড়িতেও চলে তল্লাশি, বিভিন্ন নথিপত্র, আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজ খতিয়ে দেখা হয়। মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের প্রচার গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে পদপিষ্ট হয়ে এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে, গত রবিবার প্রচার চলাকালীন মিছিল থেকে সাধারণের উদ্দেশ্যে ছোড়া লজেন্স তুলতে গিয়ে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে গুরুতর জখম হয় 6 বছরের জাসমিনা খাতুন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মৃত্যু হয় তার। বিজেপি এবং কংগ্রেস ঘটনার নিন্দা করে তদন্তের দাবি জানিয়েছে। 3 বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়

0: শিবনাথ হেমব্রম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বর্ধমানের পক্সো আদালত। এছাড়াও 25,000 টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাস কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। 14 বছর পর এই ঘটনায় সাজা ঘোষণা হল। কোচবিহারের দেবীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 1 কেজির বেশি সন্দেহজনক সোনার মতো পদার্থ উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার 4। গোপন খবরের ভিত্তিতে একটি টোটোতে তল্লাশি চালিয়ে ওই পদার্থ উদ্ধার হয়। ধৃতরা হল আব্দুল কাদের, রাহুল রায় ওরফে শিবা, নুরুল হক এবং রশিদুল ইসলাম। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 3 ও 6 অক্টোবর ভারতের সঙ্গে ব্রাজিল ও উরুগুয়ের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের টিকিট বিক্রিকে কেন্দ্র করে কোনো রকম কালোবাজারি বরদাস্ত করা হবে না বলে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খা জানিয়েছেন।
1: টিকিট বুকিং এর সময় যেমন নতুন এক্সপিরিয়েন্স এবার বুকিং করার সময় দেখছে দেখলাম সিট ভিউ দেখতে পাচ্ছি, অর্থাৎ আমি যে সিটটা জয়েন করছি সেখান থেকে আমি মাঠের কিরকম অ্যাঙ্গেলে দেখতে পাবো সেটা দেখতে পাচ্ছি। এবং মাঠে ঢুকে বিভিন্ন ভাবে সেখানে তাদের হসপিটালিটি থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে তার যাতে সুবন্দোবস্ত থাকে, প্লেয়াররা যেখানে থাকে সেই ডাগ আউট নতুন হচ্ছে, সর্বত ভাবে এআইএসএফ এর সঙ্গে থেকে একদম ডাবল ইঞ্জিন করে দারুণ একটা ফুটবল এক্সপিরিয়েন্স এর সাক্ষী হতে চলেছি।
0: আইএফএসএল ফুটবলে গ্রুপ বির শেষ ম্যাচে আজ ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসি এর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল মাঠে। ম্যাচ শুরু হবে দুপুর 2:30। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সকাল 12:30। 30 মিনিটে

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়, রাগ মুলতানি, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রঘুনাথ নন্দী। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 4:59 হয়ে 49 সেকেন্ড। এখন খবর দিল্লি কেন্দ্র থেকে।

শুনলেন শ্যামা সঙ্গীত, পারমিতা মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

সঞ্জয়িতা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি শুনবেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে 1942 এ লাভ স্টোরি ছায়াছবি থেকে।

0: সঞ্জয় তার প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনলেন। একটু পরেই খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, এশিয়ান গেমসে ভারত আজ 4টি স্বর্ণপদক জয় করেছে। 10টি সোনা, 21টি রূপ ও 29টি ব্রঞ্জ পদক নিয়ে ভারত পদক তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে। গুয়াহাটিতে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে 406 রানের লক্ষ্য রেখেছে। আইএফএস শিল্ডের গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল 0-1 গোলে পাঞ্জাব এফসির কাছে পরাজিত হয়েছে। বিস্তারিত খবর, এশিয়ান গেমসে আজ

0: মহিলাদের সেরা দিন। একদিনে চারটি সোনা জিতেছে ভারত। কম্পাউন্ড আর্চারিতে মহিলা পুরুষ মিশ্র তিনটি বিভাগেই সোনা জিতে ভারত হ্যাট্রিক করেছে। শুটিংয়ে মিশ্র ট্র্যাপ বিভাগ থেকেও এসেছে একটি সোনা। বক্সিংয়ে প্রিয়া গঙ্গাস, নরেন্দ্র বেরওয়াল ও কপিল পোখরিয়া ব্রোঞ্জ পেয়েছেন। গ্রেকো রোমান কুস্তিতে 87 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন সুনীল কুমার। এশিয়ান গেমসে একাধিক গ্রেকো রোমান পদকজয়ী প্রথম ভারতীয় কুস্তিগির হলেন তিনি। স্কোয়াশে পুরুষ ও মহিলা দুটি দলই সেমিফাইনালে পৌঁছে আরও দুটি পদক নিশ্চিত করেছে। অন্যদিকে মহিলা হকিতে দক্ষিণ কোরিয়াকে 2-0 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ভারত। বিজয়ী দলের হয়ে গোল করেন ঈশিকা চৌধুরী ও অধিনায়ক সালিমা টেটে। আগামী শুক্রবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে চীন। আজকের এই সাফল্যের পর 10টি সোনা, 21টি রূপো ও 29টি ব্রোঞ্জ সহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়ালো 60। ভারত বর্তমানে পদক তালিকায় 8ম স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদকজয়ীদের শুভেচ্ছা জানিয়েছেন। পুদুচেরিতে দ্বিতীয় বেসরকারি টেস্টের আজ দ্বিতীয় দিনে ভারতীয় এই দল 5 উইকেটে 122 রান করেছে। এর আগে অস্ট্রেলিয়া এই দলের ইনিংস 358 রানে শেষ হয়। সাম হারপার 128 রান করেন। ভারতীয় দলের পক্ষে নাচিকেট ভূতে ও শ্যামস মুলানি, অংশুল হারপার 3টি করে উইকেট নিয়েছেন। ভারতীয় এই দল এখন 236 রানে পিছিয়ে রয়েছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জেতার জন্য ভারতের সামনে 406 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 405 রান করে। ক্যারিবিয়ান ওপেনার জন ক্যাম্পেল 68 বলে 101 রান, অধিনায়ক সাই হোপ 94 বলে 104 এবং আমির জাঙ্গু 77 বলে 114 রান করেন। গুমুর ব্রার, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব 2টি করে উইকেট নেন। জবাবে শেষ পাওয়া খবরে ভারত 18 ওভারে 172 রান করেছে। রোহিত শর্মা 81 রান এবং অধিনায়ক শুভমান গিল 82 রানে ব্যাট করছেন। আইএফএস শিল্ড ফুটবলে আজ গ্রুপ বির শেষ ম্যাচে ইস্টবেঙ্গল পাঞ্জাব এফসির কাছে 0-1 গোলে পরাজিত হয়েছে। আজকের ম্যাচে জয়ের ফলে পাঞ্জাব এফসি গ্রুপ শীর্ষ থেকে সেমিফাইনালে গেল। অন্যদিকে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছেছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল মাঠে আয়োজিত আজকের ম্যাচে পাঞ্জাব এফসির হয়ে একমাত্র গোলটি করেছেন দিয়েগো রাপোসো। ভারতের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ খেলতে উরুগুয়ে দল আজ কলকাতায় এসেছে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে আগামী 6ই অক্টোবর ভারতের মুখোমুখি হবে। কলকাতার আবহাওয়া মাঠের সঙ্গে মানিয়ে নিতে ম্যাচের 6 দিন আগে উরুগুয়ে শহরে এসেছে। উরুগুয়ে দলের কোচ দিয়েগো ফোরলান গত বিশ্বকাপের পর উরুগুয়ে জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন। তার কোচিংয়ে এখনও পর্যন্ত উরুগুয়ে 2টি ম্যাচ খেলেছে, 1টি ম্যাচ জিতেছে, 1টিতে পরাজিত হয়েছে। তবে কোচিংয়ে কলকাতায় তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে উরুগুয়ে দল। রাজ্য সরকারের তরফ থেকে ব্রাজিলের পর উরুগুয়ে দলকেও রাজ্য অতিথির মর্যাদা দেওয়া হচ্ছে। ভারতের বিরুদ্ধে ম্যাচে রাফিনা খেলবে না। আজ ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ফলে 3রা অক্টোবর যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে রাফিনাকে দেখা হচ্ছে না। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে রাফিনা প্রথমার্ধের ডানুরুর পিছনের দিকে অস্বস্তি অনুভব করেন। প্রথমার্ধের পর তাকে তুলে নেওয়া হয়। ম্যাচে পেনাল্টি থেকে গোলও করেছিলেন। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই রাফিনহাকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সান্দাকফু ফালুট ট্রেক রুটে কোচবিহারের এক পর্যটকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত প্রিয়তোষ অধিকারী 1নম্বর ব্লকের আন্দোলন ফুলবাড়ি 1নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তার 4 বন্ধুর সঙ্গে প্রিয়তোষ সিকিমের ওখরে হয়ে সিকিমের বাসিন্দা এক গাইডের সঙ্গে ফালুটে প্রবেশ করেছিলেন। ফালুট থেকে সান্দাকফু যাওয়ার পথেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দার্জিলিংয়ে সুখিয়া পকরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় তার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আর একবার। এশিয়ান গেমসে ভারত আজ 4টি স্বর্ণপদক জয় করেছে। 10টি সোনা, 21টি রূপো ও 29টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারত পদক তালিকায় 8ম স্থানে উঠে এসেছে। গুয়াহাটিতে আজ দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সামনে 406 রানের লক্ষ্য রেখেছে। আইএফএ শিল্ডের গ্রুপ পর্বের ম্যাচে ইস্টবেঙ্গল 0-1 গোলে পাঞ্জাব এফসির কাছে পরাজিত। খেলার খবর শেষ হলো, পরের খবর রাত 10টায়।
1: This is the Sancheta channel of Akashvani Kolkata, broadcasting on 297.6 meters, corresponding to 1008 kilohertz. We now bring you English magazine program, Horizon.
2: This is Akashvani Kolkata. In our weekly magazine program, Horizon,

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম ছায়াছবি বরসাত, কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে পরপর শুনবেন দুটি গান।

সঞ্জয় দা প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন বরসাত ছায়াছবি থেকে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে পরপর দুটি গান। এবারে ছায়াছবির নাম আরজু। প্রথম গানটি শুনবেন সোনু নিগমের কণ্ঠে।

শুনছেন আরজু ছায়াছবির গান। এবারের গানটি শুনবেন অলকা ইয়াগনিক এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

সঞ্জয় দেব প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনলেন বরসাত ছায়াছবি থেকে পরপর দুটি গান, তারপর শুনলেন আরজু ছায়াছবির গান।

আর জু ছায়াছবি থেকে। গান শোনার পর এবারে ছায়াছবির নাম তাল। প্রথম গানটি শুনবেন কবিতা কৃষ্ণবর্তী এবং সুখবিন্দর সিং এর কণ্ঠে।

সঞ্জয় তার প্রচার তরঙ্গে শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে শেষ গান তাল ছায়াছবি থেকে শুনবেন অলকা ইয়াগনিক, উদিত নারায়ণ এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.2 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 96%, সর্বনিম্ন পরিমাণ ছিল 59%। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের নদী বা উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে চান, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন শুনবেন আগামীকাল অর্থাৎ পয়লা অক্টোবর বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত রামায়ণ থেকে পাঠ, ৬:৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস। কৃষি সুপারিশ বলবেন স্বাগতা মণ্ডল মল্লিক। ৬:৪০ আপনার স্বাস্থ্য, প্রবীণদের ভালো থাকার উপায়, এই বিষয়ে কথা বলবেন ডাক্তার শর্মিলা গুপ্ত। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। ৬:৪৫ প্রাত্যহিকী, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায় ও সৌভিক শাসমল। ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা মুখোপাধ্যায়। ৮টায় জানা অজানা, বিষয়

প্রজাপতির উড়ান বলবেন অধ্যাপক সুপ্রীতি পাল, পর্ব এক। আটটায় আধুনিক শিল্পী শুভময় মুখোপাধ্যায়, 8:20 উত্তরণ বিশেষভাবে সক্ষম অলোক গায়নের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, পর্ব দুই। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত বেহালা ইন্দ্রদীপ ঘোষ। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 জেলার চিঠি জলপাইগুড়ি থেকে চিঠি লিখেছেন, পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। 9:30 গানে গানে শেষাংশ। 10:00 গানের ভেলা শিল উপস্থাপনায় সুদীপ্তা ভাদুরী। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। 12:00 নজরুল গীতি শিল্পী অসীমা দুবে। 12:15 লোকগীতি শিল্পী সৌরেশচন্দ্র প্রামাণিক। 12:33 গ্রামীণ যুবাদের অনুষ্ঠান দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে কথিকা বাপুজি ও আন্তর্জাতিক অহিংসা দিবস বিষয়ে বলবেন অনন্ত কুমার রায়। স্বচ্ছতাই সেবা বিশেষ অনুষ্ঠান দুপুর 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মহিলা মহল আইনের দর্পণে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কিতা পাল, উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায়। 2:30 আধুনিক গান গীতাঞ্জলির প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে। 5:00 ক্রীড়াঙ্গন অ্যাডভেঞ্চার স্পোর্টস বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রক্তিমবরণ ময়রা, উপস্থাপনায় সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য অষ্টম শ্রেণীর সংস্কৃত বিষয়ে আলোচনা করবেন সুরিয়া মৌলানা আজাদ হাইস্কুলের শিক্ষিকা তমালিকা ঘোষ ও দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি গুরুমণি টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, এই বিষয়ে বলবেন অনল হেমব্রম, লোকগীতি মুন্সী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী দুধ ও দুগ্ধজাত দ্রব্যের সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, এ বিষয়ে অধ্যাপক লোপামুদ্রা হালদারের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 রামায়ণ পাঠ পরিবেশনায় রামেশ্বর গঙ্গোপাধ্যায়। 7:30 সমীক্ষা। 8:00 সেবা সংকল্প অভিযান প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 8:15 অনুরোধের আসর। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞান সংবাদ, পরে শুনবেন জীবন সংক্রান্ত সাক্ষাৎকার অধ্যাপক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান বেহালা শিল্পী ইন্দ্রদীপ ঘোষ। 7:30 নাটক তৃতীয় ব্যক্তি রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সমর চৌধুরী প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে লঘু ও লোকসঙ্গীতের অনুষ্ঠান নজরুল গীতি তুলিরেখা দত্ত। ভোজপুরি লোকগীতি বন্দনা কুমারী আকাশবাণী পাটনা কেন্দ্রের নিবেদন। 11:00 দোতারা শিল্পী সৌরেশচন্দ্র প্রামাণিক। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান খেয়াল ও দাদরা পণ্ডিত মনোজিৎ মল্লিক। সঞ্চয়িতার প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত খেয়াল পণ্ডিত বি আর দেওধর। 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস পর্ব 250। 6:45 অতুল প্রসাদের গান শিল্পী অপূর্ব পাল। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনা বিতশোক চক্রবর্তী। 8:30 নজরুল গীতি শিল্পী অসীমা দুবে। 8:50 লোকগীতি শিল্পী
সৌরেশচন্দ্র প্রামাণিক।

দৈনিক 9:10 রসধারা উপস্থাপনা জ্যোতিপ্রসাদ, 10:15 অঞ্জুমান উপস্থাপনা সাইস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীত ডাউন কান্ট্রি রোড উপস্থাপনা অভিরূপা ভাদড়ি, 12:00 সুরভি উপস্থাপনা জ্যোতিপ্রসাদ, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন বিশ্ব প্রবীণ দিবস 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা অভিরূপা ভাদড়ি, 1:10 পাশ্চাত্য সঙ্গীত, 2:30 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল পণ্ডিত মনোজিৎ মল্লিক, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:20 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়, 5:20 উর্বশী উপস্থাপনা রোশান মুরারকা, 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুল গুলসন, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক থাকছে, দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মোদ্যোগের আলোচনা, 7:45 দর্পণ উপস্থাপনা রোশান মুরারকা, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনা প্রতিজ্ঞা ঘোষ, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আগামীকাল অর্থাৎ 1 অক্টোবর বৃহস্পতিবারের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:10:08। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। জয় হিন্দ।